0: মা সাক্ষী চাপায়ো আজি চাপায় আলো লিজিয়া সকাছামা উনকে আজি ছড়ি আগ্ন বাকসা লিজি সাপামকা ছড়ি আগ্নরা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
2: নমন লায়ো।

0: নমস্কার, ও আর অধিকারী তবে আর আইলে শুনতে উল্টা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।